0: প্রতিযোগিতাত রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুজরাট টাইটান্সর 77 রানের জয়লাভ। এতিয়াৰ আঞ্চলিক বাতৰি ইমানে, পৰৱৰ্তী মুখ্য বাতৰি দিনৰ 11 বজাত শুনিবলৈ পাব।
1: এফ এম বেণ্ডৰ 102.7 মেগাহাৰ্টজত এয়া আকাশবাণী নগাঁও। এতিয়া শুনক সেউজী পাত, আগবঢ়াব নিৰ্মালী বৰা দত্তই।

মৌন মুহূর্ত, ভাল লগা হয়ে যায় মরম, মরম হয়ে যায় ভাল পোয়া, জনা নজনা অভিজ্ঞতা অনভিজ্ঞতা মিলি মিলি মিলি হয় মরমর বিশাল সাগর।

হে মোর প্রভাত সূর্য সমতরুণ তরুণী, ধরি হাজার হাজার বছর শ্রেণী সংঘর্ষ, শাসক শোষিতর, ধনী দুখিয়ার, পোয়া নোপোয়ার, তুমি নতুন মানুষ, তোমালোক নতুন কবিতা, নতুন গীতি কবিতা, সুর হল তাত গৌণ, চিন্তাহে মুখ্য। আশার সংগীতক কবর দিব খোঁজা ঔরঙ্গজীব আজিও আছে এই সমাজতে, মানব প্রেমর সংগীতক শিরত তুলি সন্মান যচা মাহামতি শিল্পী আকবর আজিও আছে এই সমাজতে, সমাজ শিল্পী শঙ্করদেও আজিও আছে সুরর বৈরি নাশি নাশি, মোহন দাসর রামরাজ্যর শত শত স্বপ্ন করে লন্ড ভণ্ড, তুমি দেখিছা ময়ো দেখিছো এই মুখা পিন্ধা রাবণর বিকৃত ছন্দ করা বন্ধ, রক্ত রঙা সাহস লই অগণন সূর্য পুত্রর সোয়াগমন, উত্তপ্ত ধরণী উত্তপ্ত ধমনী পুয়াব রজনী প্রজ্বলিত করা প্রজ্বলিত করা।

চাঁদনী বতই রূপ হেরুয়ালি বালি সন্ধ্যা মাথু তই বুটলিলি কি পালি ভাঙিল নে তোর কামিহার ওই শুকান পাহাড়।

0: গভীর নদীর কুম্ভীর আছে,
1: আছে বন্ধু আছে,
0: গভীর নদীর কুম্ভীর আছে,
1: আছে বন্ধু আছে,
0: কুম্ভীরর মরণ আছে,
1: আছে বন্ধু আছে,
0: কুম্ভীরর মরণ আছে,
1: আছে বন্ধু আছে,
0: বাহুত তোমার বল আছে, হাজার হাতির হাতে ভয় ভঙ্গ তেরা বান্ধ হে। জীবন ডিঙা বাই থাকা, জীবন ডিঙা বাই থাকা বান্ধ হে,
1: গুম গুম গুম গুম মেঘে গুরু জিলে।

সভাপতি বিটিসির মুরব্বী হাগ্রামা মহিলারী ডাঙরিয়াকো তেখেতর সমর্থনের বাবে মই বহুত বহুত ধন্যবাদ জানাইছো। বিপিএফ দলের সহযোগিতার বাবে এইবার বিটিসি অঞ্চলতো ভারতীয় জনতা পার্টিয়ে চারিখনক আসন পাবলৈ সক্ষম হয়েছে।